0: ওকে দেখ মালকোভিন্দিস, জেনে মাকা মুজিকা ফুরাক নেবে হুসি বেলুন সেলে সফরেশন আবার মালকোভিন্দিস ইতা বা কন্টিনিউ না ফাতিং ইতা নিয়া প্রোগ্রাম হে বেলুন জাস্টিং হানে সান জোবেন তুডি মেহে সাইডা মাকা ইতা ব চিরা ইহা হরে কন্ট্রোবি বা না সাউং ন ফ আপয়ু বা ডেজেন ভলিমেন্টু
1: লস দুনি কাতা ইতা জোবেন তুডি রানে জোবেন তুডি ফোন এরা মিলেনিয়াল নে ইতা নেমক জোবেন তুডি তাম্বানে মাকা ইতা হানে সান রাম ফোন ওটাস ফোন বা না সাউন্ড ফোন নিদা নে ইতে জোভেন তুরি মুস্তেঙ্গি হানোইন ইদা কে ফোন লাওসন আতো কন্টিনুয়া বা হানোইন ইদা কে সিরা হালো লা কন্ডিশো সিতো সাউন্ড কন্ডিশন কা আম্বিয়েন্টে পোবুনি নিয়ান মাবে ইতে প্রেসিজা হা হরিস হানোইন ইদা কে ফোন হানোইন ইদা কে ডিয়াক বা পোবু ইদা নে নেবে মা ডুরান্তে নে ইতা আরে না সাউন্ড ইন্ডিপেন্ডেন্সিয়া মাইবে না ফাতিন ফলিং নিয়ে ডিপেন্ডেন্সিয়া নে মা প্রবলেমা আগরা হাউনি মেহি বা না সাউন্ড নিদানে বা কন্ট্রিবিউ বা ডেভেলপমেন্ট নে হাবিলে দেহাম বহুত তেপতে বেশ তাম্বা সাইডে মাউ দেহাম বহুত হুসি ইনিশু হাউ আপ্রেন্ডে নহ কনসিয়েন্টে বা রিয়ালিডাডে না সাউন্ডে প্রেসিজে ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট নে মডার্ন ইজ এ সাউন্ড মডার্ন ইজ এ সাউন্ড সোসাইডাডে আন্তিগা কা সোসাইডাডে আত্রা জাদু বা সোসাইডাডে মডার্ন কা সোসাইডাডে আভান্সাদু নে মাক ইম্পর্টান্টে আগর আতু ট্রান্সফর্ম সোসাইডাডে মাকা ইতা তেঙ্গি ট্রান্সফর্ম গিতানি হানোইন আদু ট্রান্সফর্ম ইতানি হানোইন মাকা ইতা প্রেসিজ কইনেসে লাই সিএনসি ইদানে বে মাকা বেলে হাতুর ইতা হুজুস্তু নে মাকা নেসান ওইন হাউনে কলেগা কা হামনে বেলুন দে হানোনা কাতাক সিএনসিয়া এমএল মার্সিস্টা লেনে নিস্তা নে সিএনসি ইদা কে জুস্তু মাস ডালা বারাক এমা দিহেন সিএনসি ইদানে মা গ্লাডিয়াক সিএনসি ইদানে মা গ্লাডিয়াক মা বে আওয়া কারাতে দে নেসানে সে ওলা গোস্তে সিএনসি এমএল ওলা গোস্তা মসুনি লিভার ডাডে রাসি তাম্বা সিএনসি ইদানে মাকা বেলে আতু ট্রান্সফর্মা ইতা সে হাউ ডিয়ান কলিয়া কোনো হাউনি আতু কন্ট্রিবিউ বানা সাউন্ড ইয়া ইন প্রিমিয়ার হাফ ওয়েন মরিস মাই আগর হাউ ইজার ওপা মোস্ট ডেট মুসা কন্ট্রিবিউ বানা সাউন্ড নে কন্ট্রিবিউশন বা ডিসএমবলমেন্ট সে জোবেন টু ডি দা প্রন্টু পারা হালো নিনিয়া বদ্রুমা ইদানে মুস কন্ট্রিবিউ বা ডিসএমবলমেন্ট সে হাউ মরিস মাই সে ইতা মাইও সে আসাম বলুন তার সিরা ফর এক্সাম্পল এম আই ডা আকার ঘে ইনিশিয়েটিভ আতু হিলি ফয়ার সোয়ে ফয়ার ডিহেনে ফাতিন ইদানে মুস কন্ট্রিবিউ বা ডিসএমবলমেন্ট ইরা তাম্বানে মাক কন্ট্রিবিউশন ইন্ডিয়া বা ডিসএমবলমেন্ট বা জোবেন টু ডি ফুরা ক্লিউ ডুকে বা ইডানে বে মাক হাতেনে ডেট কোয়ালিয়া মাবে লা হাতেনে রেলিজা লা হাতেনে ট্রান্সফর্মা ইডানে মাক ইতা সাই প্রোটাগনিস্টা বা ইতানি আনরাসি ডিসএমবলমেন্ট নে মনোটন কা পারাডু তাম্বাডে ডালোয়াইন এমলা কনসিয়েন্টে বা রিয়ালিডাডে নে রিয়ালিডাডে ইডানি হাসোরু নে রিয়ালিডাডে হাসোরু মানে সেন সাইডা রিয়ালিডাডে ইডানে বে মাক নিয়ে সিন্তি নিয়ে আনে নিয়ে ইয়ে প্রিজাউন লারান মাবে নিয়ে সে হাতেতে কাতাক আইম ওকে হরিয়া কেলা ইতা লিগা বা জোভিন তুডি দে উলু সিরা ফতি সের তে মা হুসি দেওয়ান সোল দে রিসা সিরা তেতে দে দিয়া ক্লিউ লাকুন তিতলু ডুকে লাকুন পাদ্রিয়া সে জোভিন তুডি দে আগোরা ইতা দিয়া ক্লিউ হাতে তে কাতাক আমি জোভিন তুডি লাকুই আতাম বাডালা রুয়া কা আতান তান কা আতান ফোন দিয়া না সাউনি দা আতু লাকুই সাই আতান মা কা যে তেং কনসিয়েন্টে বা রেলে দাদে যে তেং আপ্রেন্ডে আপ্রেন্ডে আপ্রেন্ডে নো আপ্রেন্ডে সো উনি হুসি আপ্রেন্ডে হুসি হালু লিতুরা ইদানে মাক সাই হানে সান তাম্বা ইতা নিয়ে ডুতি নে ইতা নিয়ে ডেভের ইর আগরা মাকা দুতেন আপ্রেন্ডে সিয়েন্সিয়া আপ্রেন্ডে সিয়েন্সি ইদে রিয়ালিটা রে তাম্বা হুসি হুসি তেওরে মাকা তু ওরেন তা প্রাতিকা নু হুসি প্রাতিকা মা তু কুরিজি তেওরে তাম্বা নে মাকা ইতা জোভেন তুডি ইদা আগরা ইতা নিয়ে পাপেল নো ডেভের তো মাক ইতা নিয়ে তেঙ্গে আপ্রেন্ডে লাই আপ্রেন্ডে তো ও টেম্পু ইদা মাকা ইতা সে হালো বোত ফোন মুসি হাই না সাউন্ড ফোন ইদানে সে ইতা কলিয়া তাম্বা ওহিন লরং ইতা হারে বা ইতা নিয়ে জোভেন তুডি ইদা আগরা কিক নো ফ্রাকু তেপ তেবেস মাইবে ইতা ফিয়ার বা মুডানসা ডিয়ালেতি গানে সে ফরমা ইতা লরনি সে সেই বোত নো ফোর্সালি হনি নিদানে
0: কে দিয়াক পরগুন্দ তুরমাই বেলুন সেলে সে ফোবা ইতা নিয়া বেলুন এলা হানে সান জোবেন তুডি মিহি সাইডা মাকা ইতা বসিরা ইহা হরে কন্ট্রিবিউ বা না সাং নো ফো আপয়ু বা দে জেনভলিমেন্টু
2: হাউনে মিহি মাকা লুতা বা সুসিরা দানে বে মাক দে ক্লাসে বা সুসিরা দানে বে মাক হক ক্লাসে তাম্বা সাইডা সুসিরান দেবে মাক লাহ ক্লাসে হো বাজে ইকোনমিয়া নেবে মাক সুস্টেনটাবেল কন সার্টেজা কে গারান্টে সাউডে নেবে মাক দিয়াক নো এডুকা আসেসো এডুকা সাউন্ডে নেবে মাক দিয়াক হোডি বেলে কন্ট্রিবিউই বা ক্যাপাসিটি দা নেবে মাক সাইন্টিফিকু নো মো সাউডে নেবে মাক দিয়াক হোডি বেলে গারান্টে নো মো সো আপয়ু বা ডেভেলপমেন্ট ন্যাশনাল তামাসাইডা দুরান্তে নে হানে সঙ্গীতা হতু হাতে নে কাতাক ইতেনে সুসিদারে নে সুসিদারে দে ক্লাসে ইহানে বে ইহা সুসিদারে কিয়াক No sociedad de rico, no sociedad de kia la hija oportunidad de ida, a tu bele acceso, saude nebe maka adecuada, no la acesso ba educação de neve maka credível basira anto ikus italai ya saudi neve maka dia no mosi educação neve maka dia italai ya conhecimento neve maka dia maka ita sela bela ia capacidade atu contribui ba nação honune how garante tebes no how fear kata luta ba sociedade de classe hodi harahu sociedade de classe ne ba sociedade ida neve maka socialismo ka ita hanan sociedade de neve maka la classe para tu bela garante povo hototo liliu kono ba zoven a tu bela ia conhecimento neve maka dia no ia saudi neve maka dia honune sira bela ia força produtivo no mos ia força capacidade científico a tu bela ia hanu neve maka dia no bela contribui ba desenvolvimento nacional. Niku dalang ida nebe maka tuluta ba klase mak tengke aprende teoria marxismo. Tama teoria marxismo orienta ita liliu ba zoven sira oinsa ia hanu ida nebe maka kritiku, analitiku, no inovativu hasoro kondisan objetiva. Tama saida, tamba realidade moris povo nida agora, nakonu ho sociedade de klase iha nebe sira sai dominante ba iha makina de produção, no mos ia fatin hotu tanto ia carreira no itala ia possibilidade ida para tu bel harahun sociedade capitalismo honune uniku dalang atua harahun sociedade capitalismo mak tengke aprende teoria marxismo no dar arma ba mudansa tuir hane harai katak ou tuir hane perspektiva kono ba asuntu irane depende ba itane espiritu da luta tamba usi espiritu irane maka tu orienta ita lihusi kondisan objektiva nebe makita rasik pesquisa, ita rasik kalau analisa, lihusi idane mak haturi tene espiritu da luta, o insa atu bele sai hanesan matan, tilung, ibung, ba itene povo oprimido sira.
0: Ok, Diak Maloko Vintis, antes ita ba kontinuatan itene programa, musibelun sele se ofrece ta musika ida, firmai. Enjoy the music.

0: खेद एक मालो को विंतिस एने माका मुझी का फ्रॉक ने बे हुसी बेलों सेले सोफरेशन ना बा मालो को विंतिस इरा इता बा कंटिन्यू ना फाटिंग इता न्यू प्रोग्राम ओके बेलों जस्टिंग हतो नेतिक मेंसाजें बारक बा जुविंतुरी सीरा
1: मालो का तूफान मेंसाजें बा जुविंतुरी सीरा हाउ कंक्लूड हुसी पेरगुंटा सेरा तुन माई का तक আমি না ইন্দ্রা মাহেনে আত কলিয়াখন বা জভেন্তুরি নি লিলি জভেন্তুরি নিয়ে পাপেল জভেন্তুরি নিয়ে কন্ডিশন জভেন্তুরি নিয়ে ফুতুর নিয়ে হানেসানে বে তম্বানে মাক হওয়ানো ইন জভেন্তুরি বারাক মাকা হাকারাক হেতান ইমপ্রেগ নে প্রবলেম স্টার্ট নিয়ে প্রবলেম হচ্ছে মে ইন্ডিভিডু নিয়ে এর পইস হাউলি মিন সাজেন মাকা তাম জভেন্তুরি দা গোরা লা কনসেগে হাতে কেন হাডোমি সুসে দাদে নি হানেসানি আন হসি তো তেওরিয়া বারাক ইরা খুশি দেন না ইজুস খ্রিস্টু নিহাতে আনে সানে ওলা বেলে দে নো হাডো মিহাও সেবা নিহিরা ওলা হাডো মিও নে মালুক সিরা তাম্বানে মা খাও দেহান সে হাউ ইহে না মোরা হাউ দেহান আনে সানে ওলা বেলে দে নো হাডো মিহাও সেবা নিহিরা ওলা হাডো মি সোসেডারে তাম্বা ইন্টারেসে হুসি ইতানি হামু তুক নি ইন্টারেসে বা সোসেডারে নে মাক ইম্পর্টান্টে আতু লোরি সোসেডারে দে না বা মোরিস দিয়া জুভেন্তুরি তেঙ্গি সাই আজেন্ট ট্রান্সফরমাডর বা বুয়াত নেবে মাক লাডিয়া নু জুভেন্তুরি তেঙ্গি হাতুর বুয়াত নেবে মাক লস দিহান লস সালা দেহান সালা হাউ এস সেগমেন্ট দুইটা কারাতে দেবা জুভেন্তুরি সিরা নেছানে হাউ কন্ট্রা হাউ নি আমান সেবাইন হিরা নিয়া সালা হাউ লস মবে হাউ সেলা উজা হনে হাউ সি মবে হাউ সেলা উজা হাউ নি ইরেসপন্সিবিলিটি আরে হুরি কন্ট্রা নি নিয়া রেসপন্সিবিলিটি মকলা দিয়া মবে হাউ কন্ট্রা সেবাইন হিরা নিয়া সালা হাউ লস মবে উজা হনে ইমাতুরি দারে কন্ট্রা নি রেসপন্সিবিলিটি আরে মকাউ সালা কনসেপ্ট টু ডেমোক্রেসি ইতা কার হাতুর বত নেবে মক লস দিয়ান লস সালা দিয়ান সালা ইদানে মক ইম্পর্টান্টে লাবেলে দিয়ান নিয়া ইয়া কারগু নিয়া এলি এন্টাউ নি সালা নিয়ে লস ইটা কনসিডার নিয়ে সালাম নিয়ে লস এলা রে হে লাভ এলাই নেবে আবার পেলা বা জোভেন তুরি সিরা তেঙ্কি কুড হানু ইন ক্রিতিকু ক্রিতিকু নি ইম্পর্টান্ট দিতে দেবে লাভ এলে সাইফল আলেগ্রিয়া বা ক্রিতিকু নে ক্রিতিকু নে এ উমা হাউ বিয়া সাথে আনে সানে হাউ হাডো মিলিও হাউ নি আমি গুছি রে ক্রিতিকু নে ঢুকে হাডো মি এমাই দে নেবে কেলা ক্রিতিকু তাম্বা হুসি ক্রিতিকু নো কন্ট্রাডিশন দি দে আমা খামুসু মুডাসা হামুসু বত ফোনু সিনেবা নেমা কই না রেপেতে ফিলো ফালি তে না ইজুস ক্রিস্টিন ইলে ফোন হাডো মিলুক সু সেটা দেনে জুস দিয়া নে সানে ওলা বেলে দিয়া নো হাডো মি হাও সে সে নিরা ওলা হাডো মি নে মালুক সিরা বাহু নে কলেগা সিরা মসা বাতে তে মালু জবিন তুরি সিরা লাভেল দিয়া নি মি হাডো মি হাও সে বে নিরে মি হাডো মি তেনে পোগো ব্রিয়াত
0: এ তুর মাই বেলন সেলে সে ফো বাই তে নে বেলন এলা হাতো নেতিক মেসাজিম বাদাক বা জবিন তুরি সিরা
2: ওকে দিয়াক বাহু নে মালুক জবিন তুরি হতো মাখাও হাডো মি হাউল ইহা লেফোন নেবে মক ফুরাক আতু হতো বাই মি মাইবে সুমিনতে ইহা মেসাজ নে লুতা কাতাক দাদাং সুসিদার নেবে মা কিতা মরিস বা নে সুসিদার নেবে মাক নাকুন হক লাসে ইহা নেবে রিকু কন্টিনুয়া রিকু নো কিয়া কন্টিনুয়া কিয়া নো ইডা নেবে মাক অপ্রেসর সিরা কন্টিনুয়া অপ্রিমি নো অপ্রেডর সিরা কন্টিনুয়া হাক্রু তাম্বানে হা হুসু ইতানে হিরা হামুতু উনিফিকা ফোর্সা প্রোডুক্টিভু আতু বেলে হারাউন সুসিদারে ইডা নেবে মাক হক ক্লাসে বা সুসিদারে ইডা নেবে মাক লাহ ক্লাসে তাম্বা ইতা কোলে কোন বা সুন্তা আসুন্তু লালেহান ইতা হেলাল ইতা লা হেলাল লেহান পারাতু হেতান ইতা নিয়ে লিবার্ডারে ইডা নেবে মাক লাই হারোহান মাইবে ইতা ক্রিয়া সুসিদা লালেহান ইডা হিয়ারাই নে মাক সুসিদারে লাহ ক্লাসে ইতা তেঙ্কি উনিফিকা ফোর্সা প্রোডুক্টিভ ইতা লাবেলে হারাহুন মালু তাম্বা প্রবলেমা প্রবলেমা সোশিয়াল ও প্রবলেমা সিরাসেলু মাইবে ইতা তেঙ্কি উনিফিকি তেনে ফোর্সা কাতা ইতা নুডা রাম ফোন ফিনি ফোন তেঙ্কি কুলিয়া লস বা বোয়াত নেবে মাক লস নো সালা বা বোয়াত নেবে মাক সালা হরি নুনে বেলে হারি সুসিদারে নেবে মাক ইগুয়ালিটারিও নো সুসিদারে ইডা নেবে মাক হারমোনিয়া হরি তাহা মুতু কন্ট্রিবুই বা ডেভেলপমেন্টো ন্যাশনাল অব্রিগাডো
0: হে মালোকো ভিনতিস লাসপেরা কাতা আমি এন্তোলো হা মালোক মালোকো ভিনতিস ইরা তো ওনা নি রোহাং আন্তে সামেন্তোলো হা সেস আং হুসি ইতা বোস সিটা ফুতা তিরুং হুসি আমেন্তোলো লাহালুহা হাতো আদেউস ই অব্রিগাডা